0: তোমার সময় বলবো। The response against my vehicle 209 Lexington.
1: Thank you.